0: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরী অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক আইসিইউ আর ইমার্জেন্সি ওটি, চব্বিশ ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি হয়েছে 9957568450।
1: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰৰ শিল্পী ৰাজশ্ৰী বৰদলৈ, গীতিকাৰ কেশৱ মহন্ত, প্ৰযোজনা জয়ন্ত দাসৰ।

হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরী অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। ফোন নম্বরটি 9957568450।

0: শ্রোতা আপনার স্বাগত জানাইছো। আপনার আমার যে প্রভাতী তরঙ্গর এটি বিশেষ খণ্ড, আমি বিষয় লৈ আনিছো আপনার থালর খাদ্য বস্তু নিরাপদ নে জানো আহক। আর আমার স্টুডিওর উপস্থিত আছে অনুপম গগৈ, খাদ্য বিশ্লেষক। পুনর্বার আপনার ওসলে আহিছো আর আমি কথা পাতিব খুজিছো এই সংক্রান্ত। আর খাদ্য এই সুরক্ষার ক্ষেত্রে এখন আইনও আছে, যখন ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 বলে কয়। গতি এইখানের তত্ত্বাবধানতে গোটেই ভারতবর্ষতে কামবিল চলি থাকে, কেনেদরে নিরূপণ এই আইনখন হয়ে আছে আমার ইয়াতে? ধর
1: ধন্যবাদ এই সুবিধা দিয়ার কারণে, এইখানে কথা কোয়ার কারণে। আমি আসলে খাদ্য সুরক্ষা আয়ুক্তালয় ফালের বিভিন্ন ধরনের কার্যসূচী হাতত লই আছো, চলি আছে আর চলি থাকিব। এইটা একটা বহুত গুরুত্বপূর্ণ বিষয়। মই গোটেই আরম্ভণি তার আগতে কোয়ার আগতে মই এটা কোটেশন দিয়ে আরম্ভ করব বিচারিছো। এই কোটেশনটা হয়েছে ডাচ চিন্তাবিদ ইরাসমাসে কৈছিলে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তার অসমিয়াত কয়া যায় যদি নিরাময়তকৈ প্রতিরোধটো বেশি ভাল। তার মানে আজিকালি আপনি যাক কয় যিকোনো বেমার আমার আমার সমাজত, আপনি যিমান রোগ হয়ে আছে মানুষের মাজত, যিমান বেমার হয়ে আছে, প্রত্যেকটা বেমার হোক কমিউনিকেবল ডিজিজ, আমি নন কমিউনিকেবল ডিজিজ বলে কোম, যিমানখিনি বেমার আপনি আপনি সমাজত আমার মানুষের মাজত দেখা পাব, প্রত্যেকটা বস্তুরে প্রধান কারণ হচ্ছে খাদ্য। গতি খাদ্যটো যদি আপনি নিশ্চিত করবো পারে, যুক্ত খাদ্য আপনি ভালদরে সুষম আর সুরক্ষিত খাদ্য যদি গ্রহণ করে আছে প্রতিজন নাগরিকে, তেতিয়াহলে নিশ্চিতভাবে থাকিব পারে একটা স্বাস্থ্যবান জীবন যাপন করবো পারে, জীবন স্বাস্থ্যবান সুখী জীবন যাপন করবো পারে, সুখ আর স্বাস্থ্যর ওতপ্রোতভাবে
0: জড়িত।
1: গতি আমি এটা নিশ্চিত করব লাগবে যে প্রত্যেকজন নাগরিকে এটা নিশ্চিত করব লাগবে যে যুক্ত গ্রহণ করে সেইটো হচ্ছে সুষম আর সুরক্ষিত খাদ্য গ্রহণ করে। এটা আপনি খাদ্য সুরক্ষা আর মানদণ্ড আইন 2006 কথা কৈছে। এই আইনখনের প্রধান লক্ষ্যটাই হয়েছে যে ভারতের প্রত্যেকখন নাগরিকর কারণে সুরক্ষিত আর সুষম খাদ্য নিশ্চিত করা। আমি এটা আগতে কম যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, দুটা আমি হেলথ কেয়ার স্বাস্থ্য বলে কলে দুটা ভাগ থাকে, এটা হচ্ছে আমি প্রিভেন্টিভ হেলথ কেয়ার আর কিউরেটিভ হেলথ কেয়ার, আমি যেটুক নিরাময় আর প্রতিরোধ। এতিয়া ভারত সরকারে প্রিভেন্টিভ হেলথ কেয়ার যেটা প্রতিরোধ

0: ফাষ্টেক ট্রেনিং দিও আর লগতে আমি তাতে এখন রেজিস্ট্রেশন ডেস্ক লগাই দিও যাতে তেওঁলোকে ট্রেনিংটো লয় আর ট্রেনিংটোর শেষত আমি রেজিস্ট্রেশন খনো হাতত লয় তেওঁ ট্রেনিংৰ সার্টিফিকেট খনো ললে আর রেজিস্ট্রেশনৰ সার্টিফিকেট খনো লয় তেওঁ গল। তেতিয়া হলে কি হব যে পদপথবিলাক বহুত ভাল এটা বহুত গুরুত্বপূর্ণ মানে হেৰি এটা আমি গধূলি হলে কচুরি এটা খালো চিঙা এটা খাব মন গেলে পদপথলে যাও মানুষজন ফাইভ স্টার হোটেলত থাকি পড়ে কিন্তু গধূলি আই পদপথতে খাই
1: প্রতিখন শহর প্রতিখন নগরতে আমি দেখিবলে
0: পদপথটো মানে বহুত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সকল গতিকে তেওঁলোকক যদি আমি ভালদরে ট্রেনিং দিব পারো ভালদরে ফেসে লাইসেন্স দিব পারো তেওঁলোকর ব্যবসায়ীটো ভাল হয় কারণ তেতিয়া গ্রাহকে গম পাব যে ফেসে লাইসেন্স এটা আছে ট্রেনিং এখন লওয়া আছে যেগুলা স্বচ্ছতা করব লাগে তেওঁলোকে সেইবিলাক মানি আছে তো গ্রাহকজন সুখী হয় তেওঁৰ সব বেছি আহিব তেওঁ ব্যবসায় বৃদ্ধি পাব গতিকে এখন এটা গোটেই ইকোসিস্টেমটোক ইমপ্রুভ করার কারণে এই পদপথ ব্যবসায়ী সকলের উপর গুরুত্ব দিয়াটো খুবই জরুরি।
1: গগৈ ডাঙৰ আমি এইখিনি কথা পাতিম আজি এইখিনিতে আমার একটা কমার্শিয়াল ব্রেক আছে কিয়নো আজি আমার এই অনুষ্ঠান যে প্রভাতী তরঙ্গ তাক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল সজ্জিত প্রচার করা হয়েছে আমি এই ব্রেকটোর পাছত পুনের এইখিনি কথা পদপথ অতি গুরুত্বপূর্ণ কথা আপনি কয়ে আছে আমি সেইখিনি কথা পাতিম।
2: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরি অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি 9957568450।
1: গৈদৰ আমি যিটো ব্ৰেক আছিলে তাৰপাছত পুনৰ আহিলোঁ। এই কথাখিনি অতি গুৰুত্বপূৰ্ণ কথা পদপথৰ যিখিনি সাধাৰণতে যিখিনি ঘটনা ঘটে বা দেখোঁ এই পদপথৰ বেপাৰীবিলাক তাত ধৰক সেই খাদ্য সামগ্ৰী মানে লৈ যায় তাৰপাছতে কমপ্লেইনবিলাক শুনিবলৈ পাওঁ সি শাক পাচলিয়ে হওক সি অন্যান্য ফল মূলৰ দোকানেই হওক বা ধৰক অন্যান্য সামগ্ৰী হওক ফুড পইজনিঙৰ কথাটো যেতিয়া থাকে তেওঁলোকে আপুনি কথাটো এটা যদি ব্যৱস্থাৰ ভিতৰত আনিব পৰা যায় নিশ্চয় আমি সকলো এটা ছিষ্টেম গঢ়ি উঠিব আৰু এটা সুৰক্ষিত খাদ্য ব্যবস্থা গড়ি উঠিব নহয় জানো। আপোনাক কৈছে ট্রেনিংৰ ব্যবস্থা করে তেওঁলোককো আনি সার্টিফিকেটও দিয়ে তাত বাহিরেও আর কি ধরনের কথা আমি চিন্তা করব লাগে নাগরিক হিসাবে বা ব্যবসায়ী সকলে যাতে কোনো অসুবিধা নহয় আমি সঠিক খাদ্য আমি গ্রহণ করব পাৰোঁ যে স্বাস্থ্যকর খাদ্য আমি গ্রহণ করব পাৰোঁ ঘরলৈ আমি সেই যেটো স্বাস্থ্যকর খাদ্য সেইটোৱে লৈ যাব পাৰোঁ হেনেকুৱা ধৰণৰ এটা ব্যবস্থা হওয়াটো নিশ্চয় সকলোৰে কাম্য
0: হয়। কারণ মানে এটা প্রথমতে কলো ফাস্টেক ট্রেনিংর কথা কলো তারপর বহুত আমার FSS এর আন্ডার আমি ইট রাইট ইনিশিয়েটিভস বলি কো ইট রাইট ইনিশিয়েটিভসত বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভস আছে যাতে আমি খাদ্য সুরক্ষার বার্তাটো আমি বিভিন্ন জনের লৈ আমি লৈ যাব পাৰো। তো ইট রাইট ইনিশিয়েটিভৰ ভিতৰত মই দুটামান উল্লেখ কৰিব বিচাৰো। তেতা আমি ধৰি লওক ইট রাইট ক্যাম্পাস বুলি এটা ইনিশিয়েটিভ আছে ধৰি লওক এটা এখন আপোনালোকৰ এই অনুষ্ঠানটোৱে ইয়াতে বিভিন্ন ধৰণৰ ধৰি লওক খাদ্য ব্যৱসায়ী আছে কেণ্টিনখন আছে ক'ৰবাত হোটেল আছে হস্পিটেল যদি ক'ৰবাত এডুকেশ্যনেল ইনষ্টিটিউচন আছে তাত হোষ্টেল আছে হোষ্টেলত খাদ্য কিচেন আছে ল'ৰা ছোৱালীয়ে গ্ৰহণ কৰে এটা যিকোনো এটা কেম্পাছত যিমান খাদ্য ব্যৱসায়ী আছে এই খাদ্য ব্যৱসায়ীবিলাকক আমি ট্ৰেইনিং দিওঁ আৰু লাইচেঞ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন দিওঁ আৰু তাৰ ভিতৰত সেই কেম্পাছত থকা মানুহবিলাকৰ মাজত আমি সজাগতা বৃদ্ধি কৰোঁ এটা ইট ৰাইট কেম্পাছ সেইটো এটা ইনিচিয়েটিভ হ'ল। এটা ছেকেণ্ড হৈছে ইট ৰাইট স্কুল স্কুল আৰু স্কুলীয়া ল'ৰা ছোৱালীবিলাকৰ মাজত যদি আমি খাদ্য সুৰক্ষাৰ বাৰ্তাটো এতিয়া আমি ভালদৰে সুমুৱাই দিব পাৰোঁ উঠি অহা প্ৰজন্মবিলাক আমি আশা কৰোঁ যে অদূৰ ভৱিষ্যতলৈ আমাৰ সমাজখন খুব ভাল হ'ব আৰু সুৰক্ষিত আৰু সুষম খাদ্যৰ ক্ষেত্ৰত আমি বহুত ভাল দিশত আমি আগবাঢ়িম বুলি গতিকে ইট ৰাইট স্কুলৰ আণ্ডাৰত আমি বিভিন্ন ধৰণে স্কুলত গৈ আমি স্কুলীয়া ল'ৰা ছোৱালীৰ মাজত আমি খাদ্য সুৰক্ষাৰ বিষয়ে আমি সজাগতা কৰোঁ আৰু ইট ৰাইট স্কুল ইয়াত আমি ইট ৰাইট যিটো আমাৰ ফস্কস বুলি মই অলপ আগতে কৈছিলোঁ ফস্কস পৰ্টেলত তেওঁলোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব পাৰে
1: স্কুলসমূহ
0: সেইটো তেওঁলোকে কৰিব নালাগে আমাৰ মানুহে গৈ কৰি দিয়ে ধৰি লওক

লাকে আকাশমানী গুয়াহাটি মহাবাহু বীরতার্জিক থাকে থানাবাংলি বন্তিটি মুপি ব্রহ্মপুত্র আলাংরয় আফান কাপ্রেক কাপ্রেক আহিন আজার কান কাপেমান পন আফান লাসু আংকাং লাংকে ঠেলাপেন লংলি কাংরাইয়াকে সুঙ্গাপি চুন পন আফান ইউনিয়ন সরকার মাথা মুঠি পন বমল পাতুমি গুয়াহাটি আলংকাপে দোপন আকাংতু ইয়ংডেং ব্রহ্মপুত্র বোর্ড আমেকাচে টং আলং সিলাসু আলামঠে ডেংলো ইউনিয়ন জলশক্তি আহিন আর পুকিডো মিনিস্টার সি আর পাটিল কাছে টং ডুন বাংসু আমে আলংসি আলাংলি পাটিল পাচে টাক পনল ননহেডজং ইউনিয়ন হেমরিট আহিন আর পুকিডো মিনিস্টার কাছে পামে ফু পন পেন কাপি টোপন ইসি কাছে টং আলংতা লাবাংসু আলাম থে চিংওয়াই পনলো পুটা আলাংলি পাটিল পাচে নিল নন পেন কে ব্রহ্মপুত্র বোর্ড আলং সিকিম লাপেন ওয়েস্ট বেঙ্গল আফান্তা পার্লু পন পুপুটা আলাংলি পাটিল পাচে নিল মে এলং চেটং ডুন সি ইউনিয়ন ওয়াটার ট্রান্সপোর্ট আহিন আর পুকিডো মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল ব্রহ্মপুত্র আলাংরয় আথাক জল মেট্রো আবার সাইটা পাংচিং পুপুসি পাচে থাং পনলো গুয়াহাটি জগজাগ ডেট ফাইক্রি নেরকেপ আর সুপি পেন লাসু আবার সাইকা পাংচিং পঞ্জি আফান ইউনিয়ন সরকার মাথা মুন্ঠি পনলো আপ্রাংসি আংডেং আলং গুয়াহাটি আলোক শ্রীনগর পাটনা বারাণসী অযোধ্যা লাপেন প্রয়াগরাজ আলংসি লাসু আবার সাই পাংচিং পনপো আদুন্থু তেজপুর লাপেন ডিব্রুগড় আলংতা বাংসু আপ্রজে কাপিচুন পন আফান লামথে ডেং পনলো রংসপি আংডেং লাংরয়াতওয়ার আফান ন্যাশনেল আংডেং আন কাসার্ভি পন আফান ইউনিয়ন সরকার পেন ন্যাশনেল জল মেট্রো আর সুরিহিনী রায় কয়রা ট্রক আফান ইন্টার মিনিস্ট্রি আলং কাচেংবাই আফান লু কেডু পালি দামতাং লুপুসি সোনোয়াল নিংজে লাপেন পাতুমি কাচাতং কি কিচু না কাচাতং পুসি মিনিস্টার পাচি নিল আসাম জগ জাগ নিহাং নিতুর পেন বিপান বিজন লাপেন কি ফির কেথাক ইসিয়াসং আতুম পাতুমি প্রেসিডেন্ট সাংপি দ্রৌপদী মুর্মু আফান রাষ্ট্রপতি ভবন আলং চেতং দামলো প্রেসিডেন্ট সাংপি দ্রৌপদী মুর্মু কি ফির কেথাক লাপেন বিপান বিজন আসং আতুম পেন চেতং দুন্দেট আফি আলাংলিতুম কেথে কেরি আকুন আফান চুরু পনসি আলাংলিতুম আন সুসি কাচিংথুর পন্থেক জি আফান আকেরাব কে পিদুন জি আফান কাচারাব হামফাং আফান চোফা পনল স্টেট আলং সাই পেন কাছি ও পনতাং সরকারি আসাই খিয়াতুম আফান পেনশন কে পিপন আসাই আলং কাপাদের পনপিডেট জি আফান সরকার কার্শিক আকেং কাম ডেংল সাই পেন চি ও পনডেট আফি আর্জি কে ডিং আফান আলং আলং নামসি চার্টিং দাম দি ডেট নাংজি আফান সরকার কে সোডাক আকেং কাম ডেংলো পসি চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোশিয়াল মিডিয়া আলং পাচে তাক পনলো লাসোয়া টিং কাপাঠিক পন আপর পেন পেনশন আসাই পিছুন পন পে ফুলু তাংটি আর পু কিডো আসাই খি পেন দিহীন আদাই এন পন পু পুসি সরকার চেপারাইল জাকংপি কামাখ্যা দেবালয়া আলং কেবাং জিবুসিক নি ফাইং কয়রা হিনি আর নিপেন অম্বুবাসী আলান পেডোপো দেবালয়া কাছারি পন কাপাচিনি পন আটিং নি ফাইং কয়রা হিনি আজু পরফাই সিরকেপ্রা মিনিট নেরকেপ্রা সেকেন্ড প্লিকেব্রা হিনি আলংসি অম্বুবাসী পাংচেং পঞ্জি কাপাংচেং আফিজং কামাখ্যা আজার খান কি কার্ডম কার্ডিয়া তোমা ফারমান ইংকির পন চেকপো ওসিক নি ফাই ইংকয়রা কে থম ইংকয়রা প্লি লাপেন ইংকয়রা ফ আন ইংকির চেক পুব সিগনিফাই করা ট্রক আর নিসি পাংথির পন এট আফি সি জারখান ইং পু পন পিজি নন আদিহু অম্বুবাসী তা ইং সামজিন পেন কাপিচুন পন জি আফান কামাখ্যা মন্দির কাচারি আতুম কাচিং ভাই পেডুলু কামাখ্যা ধাম অম্বুবাসী মেলা আপুথাক মিনিস্টার অজন্তা নিউ কাচে পামে ফু পন ইসি স্টেট কাপড়ে কাপড়ে হামফাং পেন কাচে তং তা দুপন তাংলু স্টেট গভর্নমেন্ট পেন সিকা সুরি কুরুর ইসিরা ফারুক পিরা ফকেব্রা সিরকেপ আতঙ্কা কাকরস পেন গুয়াহাটি আলং আরভি আলং পেন আকিসং কে খাং পন জি আফান সিক পন টাংলো জি আই এস কে দুপেন লাং কাপে দাম লাপেন আরভি আলং কাপে জুম পন আ প্রজেক্ট আজক পেন গুয়াহাটি আফান আরভি আলং আকিসং পেন কে জ

ওয়ান আর সুপি কে কিম আফান মাং পনল সোশ্যাল মিডিয়া জগপেন চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলা সোয়ালাম থেপাচে তাক পনল রংসুপি লাঙ্গেঠি আকিসুং কিথির ক্লং কাপিচুন পেন রাত আতুম আকাই রেং ডক রিং নিক কাপেমান আফান স্টেট গভর্নমেন্ট চেচাকল পুসি আলাংলি ডক্টর শর্মা নিংজি ইউনিয়ন সরকার পেন দিহিনা নিং কানসুরি হিনি রাইং কয়রা ট্রক ট্রকসি আসাম জগজাক নিহাং নিতুর আংকাং আলং ন্যাশনাল হাইওয়ে লাপেন আরলো কে কিম কেরাং পন আফান কে দুথুলাং শিখা সুরি করোর হিনিরা আতঙ্কা পেচন পনল লাপেনডে রাফি বাংসু আংকাং ন্যাশনাল হাইওয়ে আং দেং আলং কেপি পন্টাং আতঙ্কা আফাই কে শিখা সুরি করোর কে থমরা ফারুক ফান বাতল ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট লাপেন ন্যাশনাল হাইওয়ে মিনিস্ট্রি সিলু কেডুয়া জগপেন বাংসু আলাম থেপাচে তাক পনল বিয়ার্টা কানসি খংতং নিগলো

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কে মে কেবানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজি লাহেনল এরং আথেংপি চর লুটে রংকেপ আথেংপি আরং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটে পেনাপকে থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইতপো নাংলি তুম কার্বিং ডেংকার জলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং প্যান পুথত আদুন্থু আংডেংচারি বা আংনিং কেহাঙালুঞ্জির আর্য জে প্রাং এসন কেনাং সদবীরতা আর্য এসনাং বরেঙ বীরতা আসাম সরকার পি ডাব্লিউ ডি হামফাং আলঙ্কা পাপ্লেং পঞ্জি ফকে ব্রাকে থম জুনিয়র ইঞ্জিনিয়ারিং আংহয়দু ইলেকট্রিক্যাল বাংসওয়া পুথাক আসাম লোকসেবা কমিশন পেন কাচনিংরি আলু হাংপনথাংল বাংসওয়াং হয় আফা নংনাম চেকলই জন আলং সেকা সুরি ক্রিপ লি পেন সেকা সুরি ট্রক্সি ক্যাপ আলোকত সেকা সুরি নেরকেপ রা ফারু ট্রক্সি গ্রেড পি লাপেন কাপড়ে কাপড়ে বনাস্তা দুজি বাংফুয়ারটা নিংকান ক্রি নেরকেপ পেন নিংকান প্রিকেপ আং বংশি দুচতাংজি বাংফুয়াটুম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আংডিং আলং নিংকানকে থম কাছালিতাং ডিপ্লোমা দোনাংজি আং তনালাম থি লাপেন কাচনিংরিয়া ফান ওয়েবসাইট পি ডাব্লিউ ডি আর ও এ ডি এস রোড ডট ASSAM dot gov dot in handlo. Kachoning riyafan ki jutsi nifai ke wo sik nifai kep handlo. Railway Recruitment Board along bang suri kreisi ra bang paro isira inko ra troxy assistant loko pilot ang hoy. Kapapleng ponzi afan kachoning ri alo.

লাপানাপর নাংলিতুম বাড়ি রং ফারপি ক্লোকলা রাজ্য মঞ্জির সো পালঞ্জির আর্যলং তাংল আং ডেংচারি বাংলিং কে হাং আলুঞ্জির কার্যলং বামলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং প্যান পুথর বাংসু আং ডেং আলং প্যান লুঞ্জির আর্য সেনাং কি লুঞ্জি মেনসিং তেরন আলোনালাম থি চংথুয়াপি বাংলিপো ততাংতি আর্য সেনাং

0: চংথুয়ে পি বাংলিপো মেনসিং তেরন কেলু নালুঞ্জির আর্জু লংতংল পুথৎ আংডিং চারি বাংডিং কেহাং আলুঞ্জির আলংপেন লুঞ্জির আর্জেকসেনা কেলুঞ্জি চন্দ্রকান্ত তেরা আলু নালাম থে কুমাচিং আসে
1: ইতু মানু নালং দো আর নি কিমিয়া নিম সুপি আসেং আলং দো খেকাং থুরামে পি বিনাবাদা থুরসি আজি পুয়া দে পেন ইপিয়া মে ক্রিবেন নাওয়া প্রাইজি আনকে পুঠত চলে জি পিন্ডিং আকিমি

0: করে।
1: জাগিরোড সমষ্টির বিশেষ আহতগুড়ি বা ধরমতুল অঞ্চল আমি সরকারি মাটি ইমানখানি আমার নামত আছে, আমি তার একটা পর্যবেক্ষণ করে আছো। তাতে এই সরকারি মাটিখিন আমি বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট বা অন্য সরকারি অনুষ্ঠান শৈক্ষিক প্রতিষ্ঠান আদি আমি আনিব পারো। সেই কারণে মই বিশেষ গুয়াহাটির আশে পাশে এই অঞ্চলখিন সরকারি মাটিখিন সংরক্ষণ করার কারণে ব্যবস্থা লৈছো। ইয়াতো প্রায় 300 বিঘা সরকারি মাটি আছে, মই আজি চাই গলো আর মাটিখিন যাতে সংরক্ষণ হয়ে থাকে। এতিয়া কোনো আসনি নাই, খালি সংরক্ষণ যাতে হয়ে থাকে, এইটাই মেইন কথা।
0: মুখ্যমন্ত্রী ডক্টৰ শৰ্মাই ইয়াৰ পাছত মৰিগাঁও জিলাৰ জাগিৰোডৰ ঐতিহাসিক গোভা দেওৰজাৰ দেওশাল মন্দিৰত পূজা অৰ্চনা কৰি ৰাজ্যবাসীৰ মংগলৰ হকে প্ৰাৰ্থনা জনায়। ডক্টৰ শৰ্মাই আজি জাগিৰোডৰ টাটা ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্প পৰিদৰ্শন কৰি নিৰ্মাণ কাৰ্যৰ অগ্ৰগতিৰ বুজ লয়। তেওঁ লগতে প্ৰকল্পটোৰ জ্যেষ্ঠ বিষয়াসকলক

0: কুল হৃদয়ে সেউজীয়া পৃথিবীর মাদকতা তোমার কুলাত মূর্ধই আকাশের নীলাখিনিক সুধিছিল প্রেমর বিশালতা কিমান গভীর ডাওরর আচলত সূর্যর লুকাভাকু আবির আবেগ সনা সপোনর মায়াজালত কোন তুমি রূপকুঁয়রী নে সপোন কুঁয়রী তোমার নিশ্বাসত কপি উঠে মোর হিয়া জঙ্গম মোর কামনা বাসনা প্রেম জানো ইমান মোহনীয়া।
1: গ্রেট, তোমার মাজত যে এনেকুয়া ল্যাটেন্ট ট্যালেন্ট আছে মই তো জনাই নাছিলু। পিডব্লিউডি ইঞ্জিনিয়ার হয়ে এই কবির প্রতিভা কত আহরণ করিলা? ইটা বালি শিলর মাজতো রস আছে তার মানে।
0: ইটা বালি শিল সিমেন্টত পানি নিদিলেতো সৌধ নির্মাণ করিব নোৱাৰি, তাতে একো প্রেমর সৌধ।
1: ওয়াও, স্মার্ট আনসার। মোর মনের রাজকুমারক সিলেক্ট করা মই ফুল করা নাই তেনে হলে।
2: হরেন, নারী চরিত্র বলে সং ব্রহ্মায়ও না জানে এনেকৈয়ে বুঝছো অনিমায় তাক প্রেমর জালে মেরিয়াই বিয়া পাতি এটা সময়ত সি গম নোপোয়াকেই তার নাকত নাকি লগাই তার কথাত উঠ বললে উঠ, বহ বললে বহা এটা রবটত পরিণত করে পেলালে।
0: অনিমা, অনিমা, অনিমা কত তুমি? এইয়া ইয়াতেই বহি আছা, অথচ মই টেটু ফালি চিঞৰি মৰিছো। কি হল, নিমাত হয়ে আসা যে? কি হল, মুডটো দেখিছো একেবারে অফ। আরে কথা কি, বতরা কি? আরে ওকে, আরে একু এটা নকলে মই বুঝিম কেনেদরে? মই তো সরব যান নহয়। হ্যাভ আই ডান এনিথিং রং?
1: প্লিজ মোক তুমি অকলে থাকিবলৈ দিয়া, লিভ মি অ্যালোন।
0: ডার্লিং, তোমাক মই অকলে থাকিবলৈ কেনেকৈ দিও? এতিয়া তুমি মোর পত্নী, অর্থাঙ্গিনী, অর্থাৎ এজন মানুষের আধা অংশ, দ্য বেটার হাফ। আমি দুয়ো মিলিহে পূর্ণাঙ্গ হব।
1: মই হাত জোর করছো, মোক তুমি বোর নকৰিবা।
0: এতিয়াহে উরহি গছর উরটো পাইছো, খঙর গুড়ি আসলতে কৰবাত। মই মূর্খই ইমান সময় বুঝিয়ে পোৱা নাছিলো। মই আহি পাম বুলি কৈছিলোঁ পাঁচটাত, কিন্তু ইণ্ডিয়ান টাইম, সব গড়বড় হৈ গ'ল। আহি পালোহি ছটাত। আচলতে কি জানা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰে 4:30 মোক অফিচিয়েল কামৰ পৰা ফ্ৰী কৰি দিছিল। কিন্তু কি হ'ব, হঠাৎ ছাৰপ্ৰাইজ ভিজিট, ছুপাৰিণ্টেণ্ডেণ্ট ইঞ্জিনিয়াৰক লগত লৈ মিনিষ্টাৰ আহি অফিচত সাজে, তাৰপিছত মিটিং, ছিটিং আৰু শেষত ইটিং। এতিয়াতো বুঝিলা মোর গাত কোনো দুঃখ নাই, আসামি খালাস। ওলোৱা ওলোৱা, আজি হোটেল ব্লু ফক্সত তুমি বিচৰাৰ দৰে ক্যান্ডেল লাইট ডিনার উইথ চয়েসেস কন্টিনেন্টাল ডিশেস।
1: কোনো প্রয়োজন নাই, সেইবোৰ সব ক্যানসেল।
0: ক্যানসেল? আরে আমাক কোম্পানি দিবলৈ হাসানহঁতৰ ফেমিলিওটো তো তাত থাকিব।
1: হাসান, হুসেইন, বৰা, হাজৰিকা যিয়ে নাহক মই নেযাওঁ, সরি।
0: কি কৈছা এইবোৰ তুমি? বৰ বেয়া কথা হ'ব।
1: তাতকৈ বেয়া কথা হৈছে।
0: চোৱা অনিমা, মোৰ কিন্তু নাক কটা যাব।
1: মই লক্ষ্মণৰ বানত ইতিমধ্যে সুপৰ্ণখা হ'লোৱেই, নাক কটা গ'লেই প্ৰেষ্টিজ ধূলিৰ লগত মিলিয়ে গ'ল।
0: হাতৰ বাদ দিয়া, ষ্ট্ৰেট কোৱা, কি প্ৰব্লেম?
1: আজি ৰাতিপুৱা লেডিজ ক্লাবত।
0: কি হ'ল লেডিজ ক্লাবত?
1: তোমার একে পজিশনতে কাম করা ইঞ্জিনিয়ার মহন্তর ঘনিয়াকে মই অসরত নাই বলে মিসেস পটঙ্গীহত কি কই আছে জানা? তুমি বলে ভজা মাছ লুটিয়ে খাব না জানা মানুষ, নামত ইঞ্জিনিয়ার, কামত মাটি তোলা অশিক্ষিত মর্দিয়া এটার সমানো ব্রেইন নাই, একেবারে আউটডেটেড। ইমান একটা লুক্রেটিভ পোস্টত থাকি নিজকে নিকা ভাবমূর্তি দেখাবলৈ গৈ মহাত্মা গান্ধীর দ্বিতীয় সংস্করণ সজাবলৈ গলে নিজে তো কেবল চাকরির পয়সায় চলি লাউলুয়া নাম্বার ওয়ান করেছা। তোমার লগর আর তোমার সাবঅর্ডিনেট বুড়ক যুগ ধর্ম চলবলে নিদি দিন বৈরাগীর পর্যায়ে ঠেলি দিছা।
0: তার মানে মূল সততার প্রতিদান।